কৌতুক দেলা অনেক ভক্তি ভাব কলা এমন্তে লক্ষণা বচনে ষোল সহস্র নারী জনী সতে অধিক সে স্বভাবে হসি কহন্তি প্রিয় ভাবে ভূমি নন্দন মহাবীর দুর্জয় নারকা অসুর দিগ বিজয়ে বীরমণি অনেক রাজকন্যাণী নিজ ভুবনে থিলা ভরি সমরে কৃষ্ণ তাকু মারি আম্ভঙ্কু বন্দী মুখ্য করি আনিলে প্রভু দৈত্যারি ঘোর সংসার মায়া বন্ধ ধ্যানে ছেদ ইজার পাদ সে হরি আম্ভ চিত্ত জানি উদ্ধরি নিজ পুরে আনি শ্রীকৃষ্ণ পাদ পদ্মধূলি কুচ কুঙ্কুমে লক্ষ্মী বলি তেণু সুগন্ধ অতি স্ফুরে নিত্যে বহিবু তাহা শিরে যাপাদ সরসি জনীতি বাঞ্ছন্তি গোপাল যুবতী পুলিন তৃণ গুম জাতি গাব গোপালে যাহা চিন্তি সে পদ্মপাদ আম্ভ চিত্তে স্মরণ হেউ অবিরতে বলই দাস জগন্নাথ।

ব্রজ কামিনী গণ সাথে কৃষ্ণ মহিমা শুনি কর্ণে অপরে যেতে বধুজনে পরমানন্দ বিষ্ণু ভাবে প্রেম অনুবন্ধ স্বভাবে আনন্দে তনু পুলকিত।

পাণ্ডবে রামকৃষ্ণ তুলে বিপ্রঙ্ক পাদে প্রণমিলে বিশ্ববন্দিত মুনিগণ কৃষ্ণ নমন্তি পুণ পুণ রাম সহিতে দাম।

ইথর শুনমা সানকর গাইথিবার এই গীতটা। গীত লেখিছন দেবীদত্ত মহান্তি, যাহাকে সঙ্গীত নে সজেইছন বিকাশ দাস। সিনেমা আম ভিতরে কিছু অছি।

আসুন শুনমা প্রেম আনন্দকর সঙ্গীত নির্দেশনাথি, গীত লিখিছন বসন্তরাজ সামল আর গীতকে গাইছন হ্যুমেন সাগর আউ ইরা মহান্তি।

সম্বলপুরী ভক্তিগীত্র কার্যক্রম সম্বলপুরী ভক্তির লহর ইনু সিসিলা আপন মানে কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু মূল করুছ হিন্দি সিনেমা গীত কার্যক্রম খুলা ছরকা আজি আমি কার্যক্রম থি কথা হেমা সাংঘ মানকর বাবদ নু শ্রোতাবন্ধু সাং গোটে সাধারণ কথা নুহে সে সাং হেউছি বিশ্ব সমিয়া ভল থাও কি খারাপ থাও পাকে দৌড়ি আসুথবার মনুষ আসুন আজির কার্যক্রম থি মূল কর্মা সাং মানকর লাগি ই গীত নু শোলে সিনেমার ই গীতকে গাইছন মন্না দে আউ কিশোর কুমার গীতকে লিখিছন আনন্দ বক্সি সঙ্গীত দিয়েছন আর ডি বর্মন

শ্রোতা বন্ধু, জীবন গোটে লম্বা রাস্তা। লোক বদলসন, সময়া বদলসি, রাস্তা বি বদলসি, হেলে ভল সাংটি কেভে নাই বদলে। মন ভিতরে তার সোর আউ হসি সবুবেলে বসি যাসি। আসুন শুনমা আউ গোটিকে, এথর জঞ্জির সিনেমার এই গীতটা। শিল্পী মন্না দে, গীতিকার গুলশান বাউরা, সঙ্গীত দিয়েছেন কল্যাণজী আনন্দজী।

শ্রোতাবন্ধু, আজি কথা হল সাংমানগত বাগান বাবদ ন কার্যক্রম শেষে আসুন শুনমা সাংমানগ লাগে আউ টিকি ককটেল সিনেমার এই গীতটা শিল্পী মোহন কারণ আও শিল্পা রাও গীতকে লিখিছেন ইরশাদ কামিল, সঙ্গীতে সজেছেন প্রীতম।

0: শ্রোতাবন্ধু আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাইবা চিঠি সবুক নেই আজির কার্যক্রমে উপস্থিত অনেক অভিষেক মিশ্র
1: নমস্কার।
0: তবে দেখলে কোকো শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোণ লিখিছেন
1: কার্যক্রমের প্রথম চিঠি লিখিছেন চিত্তরঞ্জন বারিক জিলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সম্বলপুর সে লিখিছেন মহাশয় নিবেদনর কারণ গত এক তারিখর প্রচার করা শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রমে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর মানবীয় লীলা তাঙ্কর প্রতিদিনর নীতিকান্তি স্নানযাত্রা তথা রথ নির্মাণ সম্পর্কে অনেক কথা জাণি হেউছি। কার্যক্রমটি প্রস্তুত করিথিবারু আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর সমস্ত কর্মকর্তাঙ্কু মোর ধন্যবাদ জনাইদেবে এবং আগামী শ্রীগুণ্ডিচা যাত্রা উপলক্ষে কেউ কেউ কার্যক্রমমান প্রচার করবে আমার অগণিত শ্রোতাকে জনাইলে অত্যন্ত খুশি হবি বলে সে লিখিছেন।
0: ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনার এই চিঠি পাই। এইটি আমি প্রথমে কহি রাখিছু যে শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম আকাশবাণী সম্বলপুরর নিজ প্রস্তুতি নুহে, এহা আকাশবাণী কটক কেন্দ্রর প্রস্তুতি। তাকু আমি রিলে করি সকাল 8:30 আমি প্রচার করুছু। কার্যক্রম আপনার ভালো লাগুছি, আপনার অনেক কথা জাঁপারি সেপাই আমি খুশি। আশা করবু ভবিষ্যতের মধ্যে আপনার কার্যক্রম শুণবে এবং এভাবে চিঠি লিখবে। এবং আগে কথা আপনার যা লিখিছেন যে রথযাত্রা কোণ সব কার্যক্রম প্রচার করবার ব্যবস্থা করছেন বলে আমি তো অনুরোধ করবু শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুথান্তু, নিশ্চিত ভাবে সময় আসলে আপনার জাঁপারে। ধন্যবাদ পুণিথরে আপনার এই চিঠি পাই।
1: পরবর্তী চিঠিটি লিখিছেন মনোজ কুমার পটেল গ্রাম ডুমাল পোস্ট উদিত নারায়ণপুর জেলা কলাহান্ডি সে লিখিছেন গত কিছুদিন পূর্ব মোর প্রথম চিঠি স্থানিত করে মু বহুত খুশি। গত 3 তারিখ শুক্রবার যুবণী কার্যক্রমে লাইভ ফোন ইন্ যে গীত বজাউলে তাহা অধা গীত ন বজাই পুরা বজাউলে। হ্যালো যুবণী গোটে শ্রোতাঙ্ সহ ভলমন্দ সুখ দুঃখ কথা বিনিময়ের কার্যক্রম অটে, তেণু এথিরে কেমিতি অধিকরু অধিক শ্রোতা সামিল হবে তাকু আখি আগে রখি গীত বজান্তু বলে সে লিখিছেন। গত 4 তারিখ শনিবার দিন প্রসারিত হ্যালো অনুরোধ কার্যক্রমে পূজারাণী মিশ্রঙ্ক উপস্থাপনায় দোল গোবিন্দ ভাই যে গীত অনুরোধ করেছিল তাহা ন বজাই অন্য এক গীত বজাইলে। গোটিয়ে শ্রোতা 1 ঘণ্টার কার্যক্রমক ফোন করছেন নিজ মনপসন্দর গীত শুণবাই, তেণু এপরি ত্রুটি করতু না বলে সে লিখিছেন। গত 7 তারিখ মঙ্গলবার ঘর সংসারে ফোন ইন কার্যক্রম হ্যালো সখী ভালো লাগি, পরে পরে অপরাহ্ন 4:02 নাটক যে পক্ষী উড়ে যেতে দূর নাটক বহুত ভালো লাগি বলে সে লিখিছেন। তেণু নাটকর লেখক নির্দেশক তথা এথিরে অংশগ্রহণ করা কলাকারমান মোর ধন্যবাদ জনাইদেবে বলে সে লিখিছেন। এবং গত 8 তারিখ বুধবার পূর্বাহ্ন 11টায় প্রসারিত সম্বলপুরী গীতগুলিক বহুত ভালো লাগি, তেণু কণ্ঠ দিয়ে কলাকারমানু মোর ধন্যবাদ জনাইদেবে বলে সে লিখিছেন।
0: নিশ্চিত ভাবে শ্রোতাবন্ধু আপনার জনাইবা ধন্যবাদ এইটি সম্পৃক্ত ব্যক্তিবিশেষক জনাইদেছু। আপনার ঘর সংসার কার্যক্রমের হেলো সখী আপনার ভালো লাগিছে, সম্বলপুরী গীত ভালো লাগিছে এবং তা সহ নাটক আপনার ভালো লাগিছে তাহা জাঁ আমি খুশি। এবং তা পূর্ব যে কথা আপনার লিখিছেন যে হ্যালো অনুরোধ কার্যক্রমে যে শ্রোতাবন্ধু যে গীত অনুরোধ করলে তাহা ন বাজি অন্য গীত প্রসারণ হল বলে, যদি সে প্রকারের ঘটি যাই শ্রোতাবন্ধু তবে আমি দুঃখিত। পরবর্তী সময় যেভাবে ভাবে আপন মানে অনুরোধ করে গীত বজাই পারু সে দিগে আমি যত্নবান হবু। এবং আগে কথা আপনার যা লিখিছেন যে যুববাণী কার্যক্রমে শ্রোতা সহ কথোপকথনর যে ভাব বিনিময়ের কার্যক্রম রয়েছে তাকে বেশি প্রাধান্য দিয়ে গীত কম সময়ের বজাইলে অনেক শ্রোতা সামিল হবে বলে যা আপনার লিখিছেন। আমি সবুলে চেষ্টা করু শ্রোতাবন্ধু যে কিভাবে ভাবে অধিকরু অধিক শ্রোতা এই ফোন ইন কার্যক্রমে জড়িত হবে সেইপাই, এবং মঝি মঝিরে যদি গীত টিকি ন বজাইবু তাহলে কার্যক্রম মধ্য সে প্রকার সরস এবং সুন্দর হয়ে পড়ব না। তবে কতবে কমিটি যদি কিছু সময়পাই যদি গীত অধিক হয়ে যাই তাহা সে প্রকারের গোটিয়ে অসুবিধা নুহে, এ দিগে আপনার মধ্যে সহযোগ করবে আমি আশা করবু। তথাপি আপনার ধন্যবাদ আপনার এই চিঠি পাই।
1: পরবর্তী চিঠিটি লিখিছেন পড়া বিজেপুর জেলা বরগড়ের সেবারাম মেহের। সর্বপ্রথমে মোর নমস্কার গ্রহণ করবে। শনিবার দিন সাপ্তাহিক সাহিত্য পত্রিকা সৃজনিকারে প্রচার করে কবি গবেষক প্রশাসক অভয় নারায়ণ নায়কঙ্ক সহ সাক্ষাৎকার, এর তাঁর জীবনী বিষয়ে অনেক কিছু জাঁহেলা ও তাঁক কবিতাগুলিক বহুত মনছুঁয়া লা বলে সে লিখিছেন। তেণু কবি এবং সাক্ষাৎ করে সন্তোষ পিঙ্কু অশেষ অশেষ ধন্যবাদ জনাইদেবে। সেগুলো মতামত দিয়েছেন আজির ভাবনা কার্যক্রমের উপস্থাপিকা মানুষ সুযোগ দিন্তু। তাঁকর আউ গোটে চিঠি অছি চলিত বর্ষ মহাপ্রভু শ্রীজগন্নাথ বলভদ্র ও ভৌণী সুভদ্রাঙ্ক রথযাত্রাকু নেই যে আকাশবাণী কটক কেন্দ্র প্রস্তুতি শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম কেউ দিনরু প্রচার করা যিব ସେ ବିଷୟରେ ଜଣାଇବେ ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି।
0: ପ୍ରଥମେ ତ ଆମେ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଯେ ଆପଣ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁ ଶୁଣୁଛନ୍ତି ଏବଂ ଚିଠି ଲେଖୁଛନ୍ତି। ହେଲେ ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶୁଣିପାରିଥିବେ ବୋଲି ଆମେ ଆଶା କରୁଛୁ ଯେ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ମାଧୁରୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମର ପ୍ରସାରଣ ହୋଇ ଚାଲିଛି ଏବଂ ତାହା ଆଗାମୀ ନୀଳାଦ୍ରୀପ ବିଜେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିବ। ଏହା ପ୍ରତିଦିନ ସକାଳ 8:30 ଆମେ ପ୍ରଚାର କରୁଛୁ କଟକରୁ ରିଲେ କରିକିରି। ଏବଂ ଆଉ ଗୋଟେ କଥା ଆପଣ ଯାହା ଲେଖିଛନ୍ତି ଯେ ଆଜିର ଭାବନା ଉପସ୍ଥାପନା ପାଇଁ ଉପସ୍ଥାପିକାମାନଙ୍କୁ ସୁଯୋଗ ଦିଅନ୍ତୁ ବୋଲି, କିଛି ଦିନ ହେଲା ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଆମେ ଉପସ୍ଥାପିକାମାନଙ୍କୁ ମଧ୍ୟ ସୁଯୋଗ ଦେଇଛୁ ଏବଂ ଅନେକ ଗୁଡ଼ିଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ପ୍ରସାରିତ ହୋଇସାରିଲାଣି। ଆଶା କରୁଛୁ ଯେ ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶୁଣିଥିବେ, ଆଉ ଯଦି ଶୁଣିନାହାନ୍ତି ତାହେଲେ ଅନୁରୋଧ କରିବୁ ଯେ ଆପଣ ଏଇ ଆଜିର ଭାବନା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଶୁଣନ୍ତୁ। ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ଚିଠି ପାଇଁ।
1: ପରବର୍ତ୍ତୀ ଚିଠିରେ ଲେଖିଛନ୍ତି ଝୁଲୋପାଲି ଜିଲ୍ଲା ବରଗଡ଼ରୁ ମାମୁନି ମେହେର, ଓମ୍ ମେହେର, ଅଭି ମେହେର, ମହିମା ମେହେର, ନମନ ମେହେର ଏବଂ ସ୍ୱସ୍ତିକ ମେହେର। ଗତ 3 ଜୁଲାଇ ଶୁକ୍ରବାର ଆଜିର ଭାବନାରେ ପ୍ରଚାର କରିଥିଲେ ପରିବାର ଉପରେ ଆଧାରିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ। କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ଖୁବ୍ ଉଚ୍ଚକୋଟୀର ହୋଇଥିଲା, ଏଥିପାଇଁ ଉପସ୍ଥାପିକା ଶିବାନୀ ଲାଲଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଦେବେ ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି। ଏବଂ ଗତ 6 ଜୁଲାଇ 2026 ସୋମବାର ରାତି 8:02 ପ୍ରଚାର କରିଥିଲେ ରତନ କୁମାର ପୂଜାରୀଙ୍କ କେତୋଟି ସମ୍ବଲପୁରୀ ଗୀତ। କଣ୍ଠଶିଳ୍ପୀମାନେ ଥିଲେ ଶତ୍ରୁଘ୍ନ ଲୁହା ଏବଂ ମନସୁନୀ ନାୟକ। ଏହା ନୂଆବର୍ଷ ଜାନୁଆରୀ ମାସ ପାଇଁ ଉପଯୋଗୀ ଗୀତ ଥିଲା। ଏହାକୁ ଜୁଲାଇ ମାସ ଆଷାଢ଼ ବର୍ଷା ମାସରେ ବଜାଇଥିବାରୁ କାର୍ଯ୍ୟକ୍ରମଟି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଖାପଛଡ଼ା ଲାଗିଲା ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି। ଏହା ବଦଳରେ ବର୍ଷା ଉପରେ ଆଧାରିତ ଗୀତ ବଜାଇଥିଲେ କାର୍ଯ୍ୟକ୍ରମର ମାନ ବଢ଼ିଥାନ୍ତା, ଆଉ ଏହି ସମୟରେ ପ୍ରବଳ ବର୍ଷା ମଧ୍ୟ ହେଉଥିଲା। ଏହାକୁ ସଙ୍ଗୀତ ବିଭାଗକୁ ଜଣାଇଦେବେ ବୋଲି ସେ ଲେଖିଛନ୍ତି।
0: ଧନ୍ୟବାଦ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଆପଣଙ୍କର ଏ ଚିଠି ପାଇଁ। ଏ ସଙ୍ଗୀତର କଥା ଆପଣ ଯାହା ଲେଖିଛନ୍ତି ଯେ ଟିକେ ଖାପଛଡ଼ା ଲାଗିଲା ସେଦିନର ଗୀତ, ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମେ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଯେ ସମୟ ଏବଂ ବିଭିନ୍ନ ପ୍ରକାରର ଯେଉଁ ଦିନ ବାର ରହିଛି ତାକୁ ଆଖି ଆଗରେ ରଖିକି ଆମେ ସଙ୍ଗୀତ ମଧ୍ୟ ସ୍ଥାନିତ କରିଥାଉ। ସେଦିନ ନୂଆବର୍ଷର ଗୀତ ସ୍ଥାନିତ ହୋଇଥିଲା ଯାହାକି ଖାପଛଡ଼ା ଲାଗିଲା ବୋଲି ଆପଣ ଯାହା ଲେଖିଛନ୍ତି, ଆମେ ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଯତ୍ନବାନ ହେବୁ, ସମୟକୁ ଦେଖିକି ହିଁ ଗୀତ ସ୍ଥାନିତ କରିବୁ ଏବଂ ତାହା ଆମେ ସବୁବେଳେ କରିଆସୁଛୁ। ଏ ପ୍ରକାରର ଅନିଚ୍ଛାକୃତ ତ୍ରୁଟି ପାଇଁ ଆମେ ଦୁଃଖିତ। ଏବଂ ଆଜିର ଭାବନା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯାହା ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଛି ଏବଂ ଯାହା ଧନ୍ୟବାଦ ଆପଣ ଜଣାଇଛନ୍ତି, ସେଦିନର ସମ୍ପୃକ୍ତ ଉପସ୍ଥାପିକାଙ୍କୁ ଆମେ ଜଣାଇ ଦେଉଛୁ। ଆଶା କରିବୁ ଆପଣ ନିୟମିତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣିବେ ଏବଂ ପୁଣି ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଚିଠି ଦେବେ। ଦେଖିଲେ ପରବର୍ତ୍ତୀ ଚିଠି।
1: ପରବର୍ତ୍ତୀ ଚିଠିଟି ଲେଖିଛନ୍ତି ଭାଲୁବାହାଲ ବିଜେପୁର ଜିଲ୍ଲା ବରଗଡ଼ରୁ ଲୋକନାଥ ସାହୁ ଏବଂ କରମସାନି ସାହୁ। ଗତ ଜୁଲାଇ 6 ସୋମବାର ଦିନ ସନ୍ଧ୍ୟା 5:02 ପ୍ରସାରିତ ହୋଇଥିଲା ପାଲା। ବହୁତ ଭଲ ଲାଗିଥିବାରୁ ପରିବେଷଣ କରିଥିବା କଳାକାରମାନଙ୍କୁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଦେବେ। ଏବଂ ତାଙ୍କର ଗୋଟିଏ ଅଭିଯୋଗ ବି ଅଛି, ଆପଣଙ୍କ ଚିଠି ପାଇଛୁ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ, ସେମାନେ ଇମେଲରେ ଚିଠି ପଠାଉଛନ୍ତି କିନ୍ତୁ ତାହା ରିସିଭ୍ ହେଉନାହିଁ। ସେମାନେ 2 ଚିଠି ପଠାଇଛନ୍ତି କିନ୍ତୁ ଥରେ ମଧ୍ୟ ତାଙ୍କର ଚିଠି ସାମିଲ ହୋଇନାହିଁ ବୋଲି ସେ ଅଭିଯୋଗ କରିଛନ୍ତି।
0: ପ୍ରଥମେ ତ ଆମେ ଧନ୍ୟବାଦ ଜଣାଇବୁ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଯେ ଆପଣଙ୍କର ଏହି ଚିଠିଟି ଆଜି ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ସ୍ଥାନିତ ହୋଇଛି। ଯଦି ଆପଣ ଇମେଲ ଜରିଆରେ ଚିଠି ପଠାଇଛନ୍ତି ଏବଂ ତାହା ସାମିଲ ହୋଇପାରିନାହିଁ ତେବେ ତାହାର କାରଣ କ'ଣ ହୋଇଛି, ହୁଏତ ତାହା ବର୍ତ୍ତମାନ କହିବା ସମ୍ଭବପର ନୁହେଁ। ତେବେ ଆପଣଙ୍କର ଚିଠିକୁ ସାମିଲ ନ କରିବାର ସେମିତି କିଛି ମନ୍ଦ ଉଦ୍ଦେଶ୍ୟ ନାହିଁ। ତେବେ ଶ୍ରୋତା ବନ୍ଧୁ ଆମେ ପୁଣି ଅନୁରୋଧ କରିବୁ ଯେ ଆପଣ ହ୍ୱାଟ୍ସଆପ୍ ମାଧ୍ୟମରେ ହେଉ କିମ୍ବା ଚିଠି ମାଧ୍ୟମରେ ହେଉ କିମ୍ବା ଏଇ ଇମେଲ ଜରିଆରେ ହେଉ, ଆପଣ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଚିଠି ପଠାନ୍ତୁ। ଆଗାମୀ ଥର ନିଶ୍ଚିତ ଭାବରେ ସାମିଲ ହେବ, ଆମେ ସେଥିପ୍ରତି ଆହୁରି ଯତ୍ନବାନ ହେବୁ। ତା ସହିତ ଆପଣ ଯେଉଁ ଲୋକଗୀତର କଥା ଲେଖିଛନ୍ତି ଏବଂ ଧନ୍ୟବାଦ ଜଣାଇଛନ୍ତି, ଆମେ ସେଦିନର ସମ୍ପୃକ୍ତ କଳାକାରଙ୍କୁ ଆପଣଙ୍କର ଧନ୍ୟବାଦ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଜରିଆରେ ଜଣାଇ ଦେଉଛୁ। ଦେଖିଲେ ପରବର୍ତ୍ତୀ ଚିଠି।
1: କାର୍ଯ୍ୟକ୍ରମର ପରବର୍ତ୍ତୀ ଚିଠି ଲେଖିଛନ୍ତି ରେମଣ୍ଡା ଜିଲ୍ଲା ବରଗଡ଼ରୁ ସତ୍ୟଭାମା ମେହେର ଏବଂ ଲିଙ୍ଗରାଜ ମେହେର। ଗତ ଜୁଲାଇ 2 ଯୁବଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଜୁମ୍ବା ପ୍ରଶିକ୍ଷିକା

কার্যক্রমের পরবর্তী গীত কথাচিত্র টু স্টেটস, শিল্পী কে মোহন এবং ইয়সিতা শর্মা, গীতিকার অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীত শঙ্কর এহসান লয়।

হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন এইটি শেষ হলা। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর বর্তমান আরম্ভ করুছু অনুরোধে সম্বলপুরী গীত কার্যক্রম। প্রথমে এই গীতটি অনুরোধ আপনার উর্কামুন্ডা ঝারসুগুড়ার বিপিন পূজারি, বিনোদিনী পূজারি, জয়কৃষ্ণ পূজারি, সস্মিতা পূজারি, নোভা, রাম, সরিতা, নরকুড়া ছত্তিশগড়র মহারাজ কীর্তনপুরি গোস্বামী, লক্ষণ দেবী, যোগেশপুরি, টিঙ্কল, ডিম্পল, মীনাক্ষী, জিসা, তুলসী ও দীক্ষা গোস্বামী। আপনার অনুরোধে এই গীতটি, এই গীতটি গাইছেন ফকির পট্টনায়ক ও সুষমা মিশ্র, গীত রচনা করেছেন রথীন্দ্রনাথ পাঢ়ী।

শ্রোতা ভণী সাথিটিয়ে থিলে জীবনর প্রত্যেক মুহূর্ত গীত হয়ে যায়, দুঃখ মধ্যে হালুকা লাগে, আনন্দ হুয়ে দুই গুণা। সেথিপাই সম্পর্ককু সম্মান দেবা, সময় দেবা এবং ভাল পাইবারে সজাই রাখিবা আমার কর্তব্য। এই ভাবনা সহ আজি কার্যক্রম শেষে শুনবা এই গীতটি, শিল্পী কুমার বাপি এবং অন্তরা, গীত অরুণ মন্ত্রী, সঙ্গীত এস চন্দ্রকান্ত, কথাচিত্র রকস্টার।

612 দশমিক চারি ঘনফুট রয়েছে। বর্তমান জলভণ্ডারর আটটি গেট দিয়ে জল নিষ্কাশিত হচ্ছে। সম্বাদ শেষ পূর্ব পুঁ থ মুখ্য সম্বাদ। বিদ্যালয় পাঠ্যপুস্তক ত্রুটির অপরাধিক তদন্ত পাই মুখ্যমন্ত্রী নির্দেশ। ভারতীয় নৌসেনায় সামিল হল স্বদেশী নির্মিত যুদ্ধপোত আইএনএস মহেন্দ্রগিরি। দেয়মুক্ত নামলেখা দ্বন্দ্ব দূর পাই স্বতন্ত্র মার্গদর্শিকা আনবে রাজ্য সরকার। আজি ও ভবিষ্যৎ পাই যুবপিঢ়ি আশা এবং আকাঙ্ক্ষাকে সাকার করিবার বার্তা নিয়ে পালন করা যাচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস। এবং পশ্চিমবঙ্গ পার্শ্ববর্তী বাংলাদেশ উপরে ঘূর্ণিবলয় সৃষ্টি প্রভাবে আসন্তা সাত দিন পর্যন্ত রাজ্যের বর্ষা সম্ভাবনা। আঞ্চলিক সম্বাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সম্বাদ শুনিপারিবে সন্ধ্যা 6:45।

0: এথর শিল্পী আশা ভোসলে এবং দিলরাজ কর, কথাচিত্র ভুক, গীত বর্মা মালিক, সঙ্গীত সনিক ওমি।
1: জুলম করনে ওয়ালে ইয়ে নাহি সমঝতে কি ওয়াক্ত বদল চুকা হে, ওয়াক্ত বদল রাহা হে, ওয়াক্ত।
2: আচ্ছা বাবু,
1: লেকিন জিস দিন ইস জ্বালামুখী কা মুখ

কার্যক্রম শেষে এই গীতটি শিল্পী শৈলেন্দ্র সিং, কথাচিত্রভাবে গীতিকার আনন্দ বক্সী, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারিলাল।

0: বিভাগ। এজনের মুখিয়া খবর ইন শেষ হল, এটার উত্তর মুখিয়া খবর শুনি পারবে বেলহো 5 বাজে।
1: শ্রোতাମାନେ কার্যক্রম শুনুচন্তি আকাশবাণী সম্বলপুর কেন্দ্ররু। বর্তমান প্রচার করুছু হ্যালো অনুরোধ কার্যক্রমর পুনঃ প্রসারণ। পুনি থরে হ্যালো অনুরোধ।
2: আকাশবাণী সম্বলপুর আরম্ভ করুছু হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ। উপস্থাপনা দায়িত্বরে মু সৌম্যশ্রী রঞ্জন ধর, বৈষয়িক সহায়তা সত্যরঞ্জন পণ্ডা ও অশোক কুমার প্রধান।

শ্রোতা বন্ধু আজ তো সময় হয়েছি তবে আজ কার্যক্রম কু এইটি রাখুছু। আজর কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে রাজীব মাহন্ত এবং উপস্থাপনার মু থিলি নিহারপালা পটনায়ক। আজ পই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।

0: শ্রোতাবন্ধু আপনার চিঠি পাইছু কার্যক্রমে আপনার পঠাইবা চিঠি সবুক নেই আজির কার্যক্রমে উপস্থিত অনেক অভিষেক মিশ্র
1: নমস্কার
0: তবে দেখলে কোক শ্রোতাবন্ধু মানে চিঠি পঠাই এবং কোণ লিখিছেন
1: কার্যক্রমের প্রথম চিঠি লিখিছেন চিত্তরঞ্জন বারিক জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সম্বলপুর সে লিখিছেন মহাশয় নিবেদনর কারণ গত এক তারিখর প্রচার করা যাওয়া শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রমে মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর মানবীয় লীলা তাঙ্কর প্রতিদিনর নীতিকান্তি স্নানযাত্রা তথা রথ নির্মাণ সম্পর্কে অনেক কথা জাণি হেউছি কার্যক্রমটি প্রস্তুত করিথিবারু আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর সমস্ত কর্মকর্তাঙ্কু মোর ধন্যবাদ জনাইদেবে এবং আগামী শ্রীগুণ্ডিচা যাত্রা উপলক্ষে কেউঁ কেউঁ কার্যক্রমমান প্রচার করবে আমার অগণিত শ্রোতাকু জনাইলে অত্যন্ত খুশি হবি বলে সে লিখিছেন
0: ধন্যবাদ শ্রোতাবন্ধু আপনার এই চিঠি পাই এইটি আমি প্রথমে কহি রাখিছু যে শ্রীক্ষেত্র মাধুরী কার্যক্রম আকাশবাণী সম্বলপুরর নিজ প্রস্তুতি নুহে এ আকাশবাণী কটক কেন্দ্রর প্রস্তুতি তাকে আমি রিলে করে সকাল 8:30 আমি প্রচার করুছু কার্যক্রম আপনার ভালো লাগুছি আপনার অনেক কথা জাঁপারিছেন সেপাই আমি খুশি আশা করবু ভবিষ্যতের মধ্যে আপনার কার্যক্রম শুণবে এবং এভাবে চিঠি লিখবে এবং আগে কথা আপনার যা লিখিছেন যে রথযাত্রা কোণ সব কার্যক্রম প্রচার করবার ব্যবস্থা করেছেন বলে আমি তো অনুরোধ করবু শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুথান্তু নিশ্চিত ভাবে সময় আসলে আপনার জাঁপারে ধন্যবাদ পুঁথরে আপনার এই চিঠি পাই
1: পরবর্তী চিঠিটি লিখিছেন মনোজ কুমার পটেল গ্রাম ডুমাল পোস্ট উদিত নারায়ণপুর জেলা কলাহান্ডি সে লিখিছেন গত কিছুদিন পূর্ব মোর প্রথম চিঠি স্থানিত করে বহুত খুশি গত 3 তারিখ শুক্রবার যুবণী কার্যক্রমে লাইভ ফোন ইন রে যে গীত বজাউলে তাহা অধা গীত ন বজাই পুরা বজাউলে হ্যালো যুবণী গোটে শ্রোতা ভলমন্দ সুখ দুঃখ কথা বিনিময়ের কার্যক্রম অটে তেণু এমিটি অধিকরু অধিক শ্রোতা সামিল হবে তাকে আখি আগে রাখি গীত বজাত বলে সে লিখিছেন গত 4 তারিখ শনিবার দিন প্রসারিত হ্যালো অনুরোধ কার্যক্রমে পূজারাণী মিশ্র উপস্থাপনার দোল গোবিন্দ ভাই যে গীত অনুরোধ করে তাহা ন বজাই অন্য এক গীত বজাই গোটিয়ে শ্রোতা 1 ঘণ্টার কার্যক্রমক ফোন করছেন নিজ মনপসন্দর গীত শুণবাই তেণু এপরি ত্রুটি করতু না বলে সে লিখিছেন গত 7 তারিখ মঙ্গলবার ঘর সংসারে ফোন ইন কার্যক্রম হ্যালো সখী ভালো লাগি পরে পরে অপরাহ্ন 4:02 নাটক যে পক্ষী উড়ে যেতে দূর নাটক বহুত ভালো লাগি বলে সে লিখিছেন তেণু নাটকর লেখক নির্দেশক তথা এতে অংশগ্রহণ করে কলাকার মোর ধন্যবাদ জনাইদেবে বলে সে লিখিছেন এবং গত 8 তারিখ বুধবার পূর্বাহ্ন 11টায় প্রসারিত সম্বলপুরী গীতগুলিক বহুত ভালো লাগি তেণু কণ্ঠ দিয়ে কলাকার মোর ধন্যবাদ জনাইদেবে বলে সে লিখিছেন
0: নিশ্চিত ভাবে শ্রোতাবন্ধু আপনার জনাইবা ধন্যবাদ এটি সম্পৃক্ত ব্যক্তিবিশেষক জনাইদেছু আপনার ঘর সংসার কার্যক্রমের হেলে সখী আপনার ভালো লাগিছে সম্বলপুরী গীত ভালো লাগিছে এবং তা সহ নাটক আপনার ভালো লাগিছে তাহা জাঁ আমি খুশি এবং তা পূর্ব যে কথা আপনার লিখিছেন যে হ্যালো